जी हम सब के सेवा करे। अलेन दोर अलेन आल द लेटर, दोर अलेन आल द लेटर रा फॉर राम uit te spreken verdwijnt de bergen van zonde. Alleen het letter ra van raam uit te spreken verdwijnt de berg van zonden. Tomere dosto lekker to deko. Raam naam, raam kanam lekker to deko.

die sünder dilki darya het leven heeft me langzaam geduld bijgebracht het leven heeft me langzaam geduld bijgebracht elk probleem heeft me een beetje sterker gemaakt man ki bhitar ki yatra program aap ke liye pesh kiya gaya इस वक्त के लिए मेरे प्यारे सुनने वालों देने सुनने के लिए आपको दिल से धन्यवाद किया जाता है।